শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে থাকছে চর্চা, সঙ্গে থাকছে স্বরচিত কবিতা পাঠ। প্রথমে আজকের কথা। আজ 2018 সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এই দিন পালনের মূল উদ্দেশ্য হলো নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধে উদ্যোগ নেওয়া। খাদ্য উৎপাদন থেকে ভোক্তার টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তাই পরিচালিত হয় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি।

এবার সিটি লাইট, লম্বা সিঙ্গি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতায় অবস্থিত এই শহর অন্ধ্রপ্রদেশের কাশ্মীর হিসেবে পরিচিত। ঘন সবুজ জঙ্গল, কুয়াশাচ্ছন্ন সকাল এবং শীতকালে প্রায় শূন্যের কাছাকাছি তাপমাত্রার জন্য এটি জনপ্রিয়। রয়েছে আপেল ও স্ট্রবেরি বাগান, কোঠাপল্লী জলপ্রপাত এবং তাম্বাসিঙ্গি ভিউ পয়েন্ট।

0: এতক্ষণ শুনলেন শিল্পী জয়িতা ভৌমিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনুন অনুপ কুমার সেনের স্বরচিত কবিতা পাঠ।
1: আমার প্রথম কবিতা নিমের বাগানদারি। দিনের নিমগাছ রাতের নিমগাছে এভাবেই কখন যে মিলেমিশে একটা গোটা নিমের বাগান। তাহলে এখন থাক শুধু নিমেরই শুশ্রূষা, নিম ফলে জড়ো হোক আরও কচি দুধ। প্রতিদিনের ব্যস্ততার বাতাসে মেহনতি নিমের বাতাস। তবে কি কখনো হয়নি যাওয়া নিজেকে ছেড়ে কোনো দিন? মন্ত্রগুপ্তির সময় রাখা হয়নি কোনো গোপন উচ্চারণ। গলার কারুকাজ দু একটা নিরিবিলি খেয়ালি আন্দাজ। এবার ফুলের জলসায় মুখোমুখি শুধুই ভোরবেলার ফুল, সহজ টাটকা মাটিতে গড়িয়ে যাওয়া দুপুরের রোদের বাথান। আলাদা জল তার আলাদা আধার উঠে আসে চোখের পাতায়। সমস্ত তল্লাট জুড়ে মাধবীলতার খোঁজ সারা গ্রীষ্মকাল। এখন কত যে গাছপালা তার ডালপালা নিয়ে ফিরে আসে নিমের অন্তর্মহলে। জমে ওঠে তাপ মধ্যাহ্ন সাজ নিমের বাগানদারি সেরা ঠাটবাট। ছেলেবেলার খেলা, ছেলেবেলায় একটা খেলা ছিল চকের গণ্ডির ভেতর বাঘবন্দি খেলা। তারপর আছে বলতে ছিল একটা তালপাতার পাখা, তার আরও পরে একটা পোষা তালশ্বাস, আর খানিকটা চলকানো নরম সন্ত্রাস। মৌটুসি তবে কি কোথাও গেল সেই মাঝ দুপুরের মাঝ বরাবর? নতুন চিঠি ঘাটতে বসে পুরনো চিঠির আলোয় মুখ দেখল কেউ। এখন তাহলে বন্ধুত্ব হোক অনেক, অনেকটা বন্ধুত্ব, আর ঘনিষ্ঠ প্রিয়জনে ভরে যাক দোতলার ঘর। খেলা ছিল একটা ছেলেবেলায়, ছেলে সাজা মেয়ে সাজা খেলা। আঙুলে ছুঁয়ে দেখা নখের নম্রতা শরীরের সব সম্ভাবনা। ভোরের তপস্যায় এখনো কি কাটে কারো বিনিদ্র রাত? বুক আঁকলে কেউ কি রাখে সতেজ বাগান? সময়টা ছিল ছেলেবেলা, সেই কবেকার নিহাতি ছেলেবেলার খেলা। মধ্যাহ্নের হাওয়া অপরাহ্নের হাওয়া, হাওয়া দিচ্ছে খুব, আর তুমি দাঁড়িয়ে আছো মধ্যাহ্নের হাওয়ায়। যেন সময়টা বেশ ভালো, বেশ স্বস্তির সময়। কত যে রেলগাড়ি বয়ে গেল লাউডগায়, হাজার স্মৃতি নিয়ে প্রবীণ হলো বৃদ্ধাবাস। একটু একটু করে বইয়ের পাতায় নেমে এলো রোদ, গোছানো কাজের ফাঁকে ভরা শীতের আমলকি তলা। একটা স্বচ্ছ ভাবনায় আমরা কখনো ভেবেছিলাম দেবদারু গাছ। তপ্ত দুধের মাখন হাতে নিয়ে আমাদের ছিল মন্থন ভাবনা। কত যে পাখি উড়ে গেল অসাধারণ ডানায়, হালকা বৃষ্টিতে ভিজে গেল গোটা সুবর্ণ রেখা। দাঁড়ানো গাছ মাটিতে ছায়া নামিয়ে সাক্ষী ছিল সারাটা দিন। শব্দে শব্দে কতবার মুখর হয়েছিল শরীর সদাবাহার। মেঘ এমনই হয়, মেঘে মেঘে বেলা কোথায় যে হারায়। বন্ধ দরজা খুলে যায় সাদা মিহি সামাজিকতায়। একটা দৃশ্য দেখা হলো দূর থেকে, একটা দৃশ্য খুব কাছ থেকে। স্নানের ভঙ্গিতে সেরে নেওয়া হলো সাজ পোশাক। হাওয়া দিচ্ছে খুব, তুমি এভাবেই দাঁড়িয়ে থেকো অপরাহ্নের হাওয়ায়। দুহাতে আড়াল করো রাস্তা, যেন কেউ তোমাকে পেরিয়ে না যায়। পরের কবিতা গোপন করিনি। আমি কোনো কথাই গোপন করিনি এই ছায়াতলে বসে। আমার পিতার নামে দেখো ওই চেয়ে আছে বঙ্গোপসাগর। যখন যেখানে খুশি আমিও তো গেছি চলে নিমের ভেতর। তালুতে তুলেছি জল অসামান্য চাঁদ নিয়ে লুকোচুরি খেলা। কত যে সকাল আসে রাত কত আসে অসময়ে। চেনা জানা কত গান, অনেক অনেক কথা বলে যায় অবাক বিস্ময়ে। আমি কোনো কথাই গোপন করিনি এই মাঝ দরিয়ায়। নীল রঙে এঁকেছি আলপনা, উড়িয়েছি সাদা ঘুড়ি সন্ধে সকাল, পালানোর সময় তার ঘরের আসবাবে রেখে যায় সময়ের ছাপ। জন্ম বছর ধরে সবাই তো হেঁটে যায় ধান খেতে অলস মুদ্রায়। তোমাকে জানিয়ে রাখি অনেক নদীর ধারে আমিও পুঁতেছি আম গাছ, একদিন লাভ দিয়ে পার হব সেই সব আমের বাগান। আরো কত দূর গেলে, ধুয়ে যাচ্ছে আকাশ, আকাশের লোমশ শরীরে ঢুকে যাচ্ছে দিন। এই তো এখন কুয়োতলায় শুরু হলো লঘু পায়ের চলাফেরা, পাতালের জলে স্নান সেরে নেবে গত পরশুর পাটভাঙা বউ, পাশের গলিতে একাই এক্কাদোক্কায় এবাড়ির কুড়ি ফোঁটা মেয়ে। কেউ কি ভেবেছিল কোনো বছর এমন ভারী বর্ষা হবে? এত বৃষ্টি কখনো দেখিনি বাবা আমার জীবনে। জমে উঠছে দিন, ঘরের আনাচে কানাচে জড়ো হচ্ছে সোহাগ, দিল যাদের আছে তারা দিলবাহার, পাতাবাহারে নতুন শাড়ির ঘ্রাণ। এই এখন যদি কোড়া কাগজে আঁকিবুকি কেটে কেউ কাউকে দেয় উপহার, সেবার জন্মদিনে তুলি পেয়েছিল এক বাক্স চকোলেট আর একটা খুব সুন্দর চুড়িদার, গান গেয়েছিল কেউ কেউ কিছু অতুল প্রসাদী আর দ্বিজেন্দ্র সঙ্গীত, নির্ধারিত শিল্পীর পরিবর্তে ফাটাফাটি জলসায় এবার টুকুন টুকটুকি আর সৌম্যদীপ। আর ওই যে বাদাম ভাঙতে ভাঙতে পৃথিবী পেরিয়ে যাচ্ছে, কেউ খুলে রাখছে চটি জুতো জামা যৌথ খামার, কতদূর গেলে আরো কতদূর গেলে ছোঁয়া যাবে দেবদারু গাছ, বাদামের খোসায় খোসায় তোলপার শুক্রবারের নারায়ণী হাট, রং বদল, সবুজের রং এবার পাতায়, গাছের ডালে এরপর পাতারও রং, আর ঝকমকে গাড়িতে আলসেমি আলো। কে আর এখন শুধু শুধু নামতা মুখস্থ করবে সারাদিন বসে, রসালো মানুষ বেশ রসে বসে, রসিক নাগর, ঘাসের ঝাপটায় ফোলানো বেলুন গেল উড়ে, টনটনে আকাশ, শরৎ ছেড়ে বেহালা, অশোক গাছ খুঁজে খুঁজে বেজায় পরেশান, অশোক বন তবে গেল কই, লোহার আঁচে গরম হচ্ছে আগুন, ক্যালেন্ডারে নেমে যাচ্ছে সাজানো তারিখ, রং বদল

একেই বলে। রং বদলে বহু বচন, রামলালের বদলে শ্যামলাল, ঘনশ্যাম দাস, খড়ের উৎসব। খড়কুটো নিয়ে যারা বেঁচে থাকে আজ তাদের খড়ের উৎসব। খড় তো আর কোনো সামান্য কিছু নয় যদি তার অতীত একবার ভাবো। এই যেমন আমিও রাখলাম আমার হাতের তাস, তুমি দেখে নিতে পারো। গাছপালা ডিঙিয়ে ভেবে নিতে পারো যুদ্ধের কিছু পূর্বাভাস আছেই এই হাওয়ায়। লেবু ফুলের গন্ধের কথা মনে রেখে চলে যেতে পারো বিকল্প বাগানে। এত ছবি, এত জানালা, কত দূরই না দেখা যায় এই সব জানালায়। আরেকটু এগিয়ে কতদিনের সরোবর মাঠ, কোনো এক চিলে কোঠায় আমারও কি তবে কোনো একলা ঘর, ঘরের দালান, চেনা নামের অচেনা ডাকে নতুন কোনো পরিচ্ছন্নতা, হাতে হাত রেখে নতুন আয়োজনের সবুজ সংকেত। নিরুদ্দেশে কে আর যায়, সবারই হাতে থাকে বদল ঠিকানা। দুধের আবর্তনে তখন ভেসে ওঠে সুস্বাদু সাদা, সোজা চোখের চাউনিতে আমন্ত্রণের সহজ বিশ্বাস। উস্কে তো কবেই গেছে সুখ, ভেতরে তবু অস্থির বেদনা। আমার দরজার কাছাকাছি এসে তুমি পেতেই পারো তোমার দরজার চৌকাট। খড়ের উৎসব আজ, মনে করো তুমিও আছো এই উৎসবে। কথার ছলে কথা রাখার অসামান্য সৌজন্য তোমার। আমি বলি একবার না হয় ইচ্ছে করেই শখের আসবাবে লাগালে তুমি পাপ। যে পাতা ওড়ে সে পাতা ঠিকই উড়ে যাবে চেনা পাতার ভিড়ে। আমার হাতের তাস খোলা আছে, তুমি দেখে নাও যতবার পারো।

এতক্ষণ শুনলেন স্বরচিত কবিতা পাঠ, বললেন অনুপ কুমার সিং। এবারে চর্চা। বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই খাদ্য সমস্যাটা কোথায়? সুজলাং সুফলাং বঙ্গভূমি যেখানে ভূষিত হয়েছে, সেখানেই একদিন কবি দেশের জলকষ্টের জন্য আন্দোলনের কথা বলেছিলেন। তাই আমাদেরও গাইতে ইচ্ছে হয়, স্বর্ণপ্রসু ভারতবর্ষ অনশনে বসেছে, অথবা সোনার ভারতের লোকে আজ দারিদ্র্যের মুখে চলছে। কিন্তু এই অভিশাপ কেন নেমে এলো নদীমাতৃক দেশে, যে দেশ এত দিন সকলের জন্য খুলে রেখেছিল অন্নছত্র? সে কাঁদে কে কাঁদে ক্ষুধায়, জননী সুধায়। নবাগত শিশুর শুভ আগমনে ঘরে শঙ্খনাদ বেজে ওঠে, কিন্তু সকলেই ঘরের পরিবারের এবং নিমন্ত্রিত নিশ্চিন্তিত, কারণ খাদ্য। অথচ অন্নপূর্ণার দেশে অন্নাভাব ও এক অবিশ্বাস্য ব্যাপার, কারণ যদি দেখা যায় তবে দেখা যাবে যে সেটি হলো লোকসংখ্যা বৃদ্ধি। যে বন্যা আগেকালে ভদ্রে দেখা দিত, আজ তার নিয়মিত বাৎসরিক বিভীষিকায় অপরিমেয় খাদ্যভূমি বিধ্বস্ত। এদিকে দেশ স্বাধীন হয়েছে, শিল্প কারখানা বেড়ে শিল্প উন্নতির দিকে মনোযোগ দিয়েছে, চারিদিকেই শিল্পীয় চেতনা। তাই বর্তমানে দেশের খাদ্য সমস্যার সমাধান করতে হলে আমাদের সকলকে নামতে হবে সব্যসাচীর ভূমিকায়। এক হাতে সৃষ্টি, এক হাতে বিনাশ, এই দুই দিকে লক্ষ্য রাখলে সংকটের হাত থেকে দূর হবে সব সমস্যা।

এতক্ষণ শুনলেন বিশ্ব খাদ্য সচেতনতা বিষয়ে কিছু কথা। এবার ফিরে আসি গানে।

এতক্ষণ শুনলেন শিল্পী জয়িতা ভৌমিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় ঝুমা ঘোষাল। নমস্কার।